যে রেব্রংশা আলি চলা ইবা জাঙা আলু নং দাশিরাক্তম রেলোকা মৌচ পুঙালাশি পুঙালাশি লো নং মাসুরা পুঙালাশি আদম্বা দশম নং চংলো আরুদং মাসংদন চা মাসুরা আলি দামুচি চংলো চি পুঙর মোয় সুইচ আদমা নালা জোয়া আখচলা পুঙালাশি তুমর ইদা সমদাশি পুঙালাশি লো নং আই মায়ুচলা নারিং নারিং তাজং আসর কংসং নং মংরংদমজে তাঙা দোকা আঙুচ ইদমজাগে সঙ্গজাং আদং বাজে আচম দকছ আনংজে মাবংশিয়া ইদমজে ইরব্রংশিয়া ইন্দুকচলা সমুমো সমুমো দাঙালেবা তুতংদম মলাউচাদমা আও আমশিয়া তঙিদা ইউজজলা কফি কফি লো দসম দসম নং আলি তোরালেবা মসরা কিলেনজদমজে ইয়ংলোশিজলা মসরা মরকচচলা ইবাজাঙা ছ মাজংদনচ আসর আলি মরকসাচজ কিস শিরুরো অনবালো জিম আক আক মিরু চা কিউজন দমজি রংসিয়ংলুকি জলা আক তাক ছিলা মসরা মসিন বালালাগে চিম দম আগাচর ইবাজা আক চি তিরা মগমর আনুংজে আক চানুদম ইদা না চুংদং ছিলা মুজ আগাচলা ইবাসলন কাম কাম মাজংদে ইদা না নং খান বসা ছিলা মুজ আগাচলা তেজানো পালিবা আক তিন চলা মোজে আগা ইবাজা তিজানু জিয়া চলা জাগে টেম দমস আঙো ছবো আঙো ছবো দমগি চুয়া এংলুকি জলা আসর চেভেল নুবো তেরা আজংগদ আলি চলা ইবাজা চংলো আরোবা মাবং নং চেভেল তুমাই আদকটং আঙো দমজে মাজনজ আন আন কি আদব নং আমশিবা চকস মসরা সোটস আমলাদমজে তাই আসর তাকং কমর লিরা চক্রা দিব নং আকি দা ইন্দুকচলা ইবাজা আন কি দলং নং তালাম দালিলা মাদক তকচজ কিউজিন দমজে রব্রংশা রাকসজ লিরা ইয়ংলুসিজলা আন কি তমগত নং নালা জোয়া আগজজলা ইবাজা মাচংদনজ আসর সজিয়া তলুংি মাইচ নিনং নিনং পোক্স দমজে রব্রংশা পোক্স পুংলংলনজে মরকতদা নিনং দসবি চংলো আসর আনজাক নি কমজগায়ুচ আদমা নিনং পোক শিয়ানম আকম আগজলা নিনং আমন্দগালিবা তুংশি দমগত নং আয়োবাবছে মরকতদা আয়ুজলা ইবাজা মিজাদমজে নিনং পোক চলি মাইজ দাদমস আলু ইমদম আদমা চংসং মবং দন দাকজ আলু মবরণ ইয়াকিম তদুব আবনস রাজমা আঙুচ আদমা মোবাইল অ্যাপ্লিকেশন মেকটোট এপ আজা আসনক ডিস্ট্রিক তেলং দং চংসং মবং দাকজ আলুইম্বা ইয়াকচ তদুবা আগজবাদন আনুগুশা মবং দাসন চংসং মবং আদালকচবা সংদং মদ দকচ আসর ই দ মোবাইল অ্যাপ্লিকেশনস চি গুগল প্লে স্টোর মসরা এপ স্টোর নি ডাউনলোড সর আমশিজ আজংস আলুইমদম আদমা চংসং মবং দাকজ জসনচ মজজং নচপা আসর কিস শিরু আনবালোয়ম মরচমা আলি চুক পাওয়া কে ভি কে মগকচং নুয়ের অফিস অফ দ মগকচং মিউনিসিপাল কাউন্সিল মগকচং নাগাল্যান্ড আচাঙা শিশিলম বারদম আসুশি চিনজাং তলম সামায় আগজালের সংমুক কেজনং টির ফুল কপি কেজনং সন্তনম ক্যারট কেজনং সন্তির মোটর কেজনং সন্নকর চিঙা কেজিনংসন রখর নলকল কেজিনংসন লির পালাক কেজিনংসন রখর কমরজা কেজিনংসন সমর পারওয়াল কেজিনংসন রখর স্কোয়াশ কেজিনংসন সমর বেঙানা কেজিনংসন লির আলু কেজিনংসন মচর বঙ্গো বিয়াস কেজিনংসন লির লসুন কেজিনংসন নগলাঙ্গা সেরতনম রোহমাস পাঙ্গাচ মেরেকা আসর টোলি কেজনংসন নুকলং আননা তাইল্যান্ড মাকোর কেজনংসন নুকলং আনাসর লির কংসা কেজনংসন নুকলং পজ ব্রয়লার আন টাকম কেজনংসন নুকলং কাসর চকুর পুঙো লপসার কেজনংসন নুকলং আনাসর লির আকশি লপসার কেজনংসন নুকলং আসমসর তনম পুকনং কেজনংসন নুকলং আনাসর নটর টকুলাক মসরত তচং কেজনংসন নুকলং আসমসর মচ আসর টাকম হোলসেল কেজনংসন নুকলং আনাসর টকর নাশিশি কেজনংসন নুকলং আসম

0: বলে আছে।
1: কম্প্রিহেন্সিভ ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট এর সিকা পর তেজি সে কাম করনে কা নির্ণয় লিয়া হ্যায় জো দোনো দেশো কে লিয়ে ব্যালেন্স অ্যাম্বিশিয়াস অর উইন উইন হোগা। হম বাইলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি পর ভি তেজি সে আগে বড়েঙ্গে। হামারি রিনিউয়েবল এনার্জি পার্টনারশিপ ক্লিন এনার্জি অর ক্লাইমেট অ্যাকশন মে হামারে প্রয়াসো কো সাকার রূপ দে রহি হ্যায়।
0: চার্জা রাখি আপনার বেশি কামিয়াব হওয়া দিয়ে একটা জয়েন্ট ডিক্লারেশন টু ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন অস্ট্রেলিয়া ইন্ডিয়া পার্টনারশিপ অন সাইবার ক্রিটিক্যাল টেকনোলজিস অ্যান্ড সাপ্লাই চেইনস আর এগ্রিমেন্ট টু অস্ট্রেলিয়া বা ইউরেনিয়াম সাপ্লাই দিয়ে ইন্ডিয়ার সাফা এনার্জি ট্রান্সলেশন তাকত করে দিবলে মিলাই কিনে রাখিছে। পাছতে প্রধানমন্ত্রী মোদী বা ইন্ডিয়ান ডায়াসপোরার মেলবর্ন দিয়ে একটা কমিউনিটি ইভেন্ট দিয়ে বাতচিত করেছে। আকাশবাণী কোহিমার পৰা আপনি খান লগতে খবর আনি দি আছে। তাজা খবর শুনিব কারণে আমি খান লগা এক সেন্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কোহিমা দি ফলো করবি। আপনি খান বা ইটু খবর নিউজ